শ্রোতা বন্ধু আপন মানে বন্দনা কার্যক্রম শুনছেন আকাশবাণী বারিপদা কেন্দ্র বন্দনার এথর কণ্ঠশিল্পী ইতিশ্রী দাস কণ্ঠে তাঁর প্রভাত কুমার জেনাঙ্ক গীত রচনা চিকণ কলাকালিয়া কলা বদন কলা নিধি কোটি নিধি নন্দ নন্দন কণ্ঠশিল্পী ইতিশ্রী দাস।

এই ভক্তিগীতাটি সহিত শেষ করুছু আজির বন্দনা কার্যক্রম আকাশবাণী বারিপদা। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর।

0: শ্রোতা বন্ধু মানুষ শুভেচ্ছা জনাই আরম্ভ করছো আজ পরিক্রমা কার্যক্রম। হচ্ছে সত্যানন্দ
1: জয়শ্রী, নমস্কার।
0: শ্রোতা বন্ধু, আজ হচ্ছে পবিত্র রজ সংক্রান্তি।

0: শ্রোতা বন্ধু, এ সংসার হেউছি এক রঙ্গমঞ্চ। আমি সমস্তে এ সংসারর জনে জনে অভিনেতা, যাহার আগে অভিনয় সরিযিব, নিয়ম অনুসারে সে এই পার্থিব সংসারর বিদায় নেইযিব।
1: সেথিপাইঁ জীবনকু সরস সুন্দর করিবা পাইঁ প্রকৃতি আমকু সবুজিমা, বন, পাহাড়, নদ, নদী সবুকিছি দেইছি। সংসারটা প্রকৃতরে আমর নুহে, তাকু অনুভব করিবা, তাপাইঁ কিছি কাম করিবা, যাহাফলরে কি আমি এ সংসারের সবু দুঃখ কষ্ট জঞ্জালর মুক্তি পাইপারিবা। সেথিপাইঁ আমপাইঁ প্রকৃতি সৃষ্টি করিছি সঙ্গীত। প্রকৃতির সবুজিমা, ঝরণার কুলুকুলু নাদ, তানা মানা বনফুলের মহক এবং নানা প্রকারর চড়ই মানকর কিচিরমিচিরি শব্দরু অনুভবী লেখকটিয়ে সঙ্গীত লেখে, গপ লেখে, আউ উপন্যাস বি লেখে। সেইভাবে যেমানে সঙ্গীতকু সাধন করন্তি এবং নিজ কণ্ঠরে তাকু গান করন্তি, সেমানকু এ সমাজ আপে আপে ভালো পাই বসে।
0: সেইভাবে জনে হুছন্তি ময়ূরভঞ্জ জেলার কপ্তিপদা উপখণ্ডর ডিহিরাকুল গাঁর বিশ্বনাথ পণ্ডা। ছুয়াটি বেলেরু এই সঙ্গীতর ধারারে নিজকু নিমজ্জিত রাখিছন্তি এবং সঙ্গীতকু এতে ভালো পাই বসছন্তি যে সঙ্গীত তাঙ্ক জীবনর গোটায় চলাপথ। তেবে আসন্তু তাঙ্করি কথা তাঙ্করি মুহুরু শুনিবা।
2: নমস্কার, মো কণ্ঠশিল্পী বিশ্বনাথ পণ্ডা, ঘর ডিহিরাকুর, উদলা, ময়ূরভঞ্জ। আমো বাপাঙ্গ না স্বর্গত জগন্নাথ পণ্ডা এবং মাঙ্ক না রেখামণি পণ্ডা। মোর যে প্রথম সঙ্গীত গুরু লে যে স্বর্গত আমার ককেই কক্কা কুহতি ভাগবত পণ্ডা, এবং দ্বিতীয় গুরু লে স্বর্গত সর্বেশ্বর দাস, এবং তৃতীয় গুরু গঙ্গাধর সেঠী, যে কি ইহধ্যা আম ত্যাগ করছেন, সি মোর শেষ গুরু লে। এই মান পাখু কিছু কিছু শিখিলা পরে এবে পিলা মানুষ সব দৌছি, শিক্ষা দৌছি।
3: তবে আপনার বয়স বর্তমান কেতে হব?
2: বয়স স্যার 50 স্যার।
3: আপনি কেতে পর্যন্ত পাঠ পড়ছেন?
2: মু স্যার বেশি পাঠ পড়ি পার নাই, কেবল কেন ঘর পরিস্থিতি বহুত খারাপ লা, বাপা টিকে কলা প্রিয় নথিলে, সে কলাকু মু সঙ্গীত পাই বহুত বিরক্ত হউতলে, মু গীত গাউতলে মাড় খাউতলে, সেপাই কাই গীত গাউচি বলি, তো মু কিন্তু নুচি ছপিকি যাইকি গীত শিখুতলি, গীত গাউতলি। মোর প্রথম গুরু কইলে হব রেডিও, যেটা কি দি পরে যে সব গীত বাজে লোক ঘরে, যাহার রেডিও থাকে মু তাঙ্ক ঘর পছপট বাড়িরে যাইকি ছেড়া হইকি স্যার গীত শুনে, এটা নিরাড় সত্য কথা।
3: বর্তমান রেডিও আছে না?
2: হ্যাঁ বর্তমান স্যার রেডিও রাখিছি, তার রেডিও তার গীত গাই গিয়ে যে পুরস্কার পাওয়া সেই পয়সার কিনে।
3: কেতে পর্যন্ত পাঠ পড়লে? এবং
2: হ্যাঁ স্যার, মো প্লাস টু পরে যেটা কি সঙ্গীতরে মন দেলি এবং সঙ্গীতরে বিশারদ মধ্যে পাস করছি স্যার।
3: সঙ্গীতরে বিশারদ কোউটু পাস করলে?
2: গুরু গঙ্গাধর সেঠীঙ্ক পাখর শিখলে পরে সেটু স্যার পাস করলে চণ্ডীগড়।
3: এই যে এই গীতকু কাহিকি আপনার পেশা রূপে বাছিলে?
2: হ্যাঁ স্যার, সেটা গোটে বড়িয়া কথা কে, মু দেখলি তো মোটর পাঠ হোনি, তো বিভিন্ন কার্যক্রমে মু প্রথম প্রথম যেত যে কম্পিটিশন হল সেটি স্যার যাই মু অন্য মানে দেখলি ফার্স্ট সেকেন্ড থার্ড হোক, সেইটা মন ভিতরক নিয়ে আরে মু তো চেষ্টা কলে হব, মু স্যার প্রথম প্রথম গাইলি, তারপরে পরে হঠাৎ মু স্যার দেখলি থার্ড হলি, সেকেন্ড হলি, তারপরে পরে স্যার ফার্স্ট হলি, যে ফার্স্ট হলি স্যার যে চাললা চাললা, তেণু আগুক চালিছি সে চালিছি। এবে স্যার ওড়িশা সরকারকে বহু ধন্যবাদ, সংস্কৃতি বিভাগের কাম করছি স্যার, বিভিন্ন মো অনুষ্ঠান যে চকাটোলা ভজন সন্ধ্যা 30 বর্ষ স্যার অনুষ্ঠান, বহু পিলা বি সেটু উত্তীর্ণ হয়ে বিভিন্ন আড়ে নাম কলে, তো মু সেটার বর্তমান সে অনুষ্ঠান চলাউছি, মোর পিলা বি অছন্তি এবং জনে আমার মুখ্য যে বড় পা হিসাবে অছন্তি তাঙ্কু নমস্য, সে অনুষ্ঠান স্বর্গত সর্বেশ্বর দাসঙ্কর সহধর্মী, সে বি অছন্তি, সে মধ্যে সঙ্গীত পরিবেশন করছন্তি, আমার স্বতন্ত্র আমি ওড়িশা ওড়িশা বাহারকু বি সরকার পঠাউছন্তি, যাইকি স্যার সঙ্গীত পরিবেশন করছু, ভজন বিশেষ করে ভজন স্যার বেশি গুরুত্ব রয়েছে।
3: আমার ময়ূরভঞ্জের যে সংস্কৃতি বিভাগ রয়েছে সে বিভাগ তরফর আপনার বিভিন্ন আড়ে কার্যক্রম করা যাতে
2: স্যার, ময়ূরভঞ্জ সংস্কৃতির পুরা অল ওড়িশা যেটা কি আপনার ওড়িশা সরকার সংস্কৃতি বিভাগ ভুবনেশ্বর।
3: তবে বিভিন্ন জায়গা কু যাতে কি কি জায়গা সব যাই
2: স্যার? আমি যাইছু বুনপুর, যাইছু কলিকাতা যে বুনপুর, এবং এপটে বিশাখাপাটনা যাইছু, এটা তো স্যার খোর্ধা, সেপটে নয়াগড়, আঠগড়, এটা স্যার বলাঙ্গীর, এটা সব যাই সারিছু। বর্তমান পাই বেশি প্রোগ্রাম রয়েছে পশ্চিম ওড়িশা, এবং এপটে স্যার জলেশ্বর উত্তর ওড়িশা গুলা বেশি স্যার ডিমান্ড রয়েছে, টিকে লোক ভালো পাওয়া সঙ্গীত কু।
3: আপনার অভিজ্ঞতার কুহতু আগ অপেক্ষা বর্তমান সঙ্গীতর রূপ কেমতি নেইছি?
2: সত্য কথা কহিব গেলে এবে যেকোনো জন কলাকার, সে যাত্রা কলাকার হোক কিংবা সঙ্গীত ক্ষেত্রে হোক বা কণ্ঠশিল্পী হোক কি বজায়ওয়ালা কোনসি রিদিমওয়ালা হন্তু, সে স্যার বহু ডেভেলপ হয়েছে, সেই ক্ষেত্রে সে আরামসে তাঁর জীবিকা নির্বাহ করে পারবে, কিছু অসুবিধা নাই, কারণ আগুরু স্যার বহু কষ্টসাধ্য লা, সেত কলাকার মানে দুস্থ হয়ে পড়ুতলে, বর্তমান যে আপনার রেডিও কুহতু, দূরদর্শন কুহতু, ইউট্যুবে যে সব

জার্মানি, ইটালি, জাপান, ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপীয় সংঘ যোগ দেউছন্তি। এথিসহিত ভারত, ব্রাজিল, ইজিপ্ট, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সাউদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং ইউনাইটেড আরব এমিরেটস সম্মেলনীরে যোগ দেবা পাই ফ্রান্স পক্ষ স্বতন্ত্রভাবে নিমন্ত্রিত হয়েছন্তি। ভারত ত্রয়োদশ থর পাই জি সেভেন শিখর গোষ্ঠী সম্মেলনীরে সহযোগী রাষ্ট্রভাবে অংশগ্রহণ করিবাকু যাউছি।

0: শ্রোতা বন্ধু, আমো ভারত এবে বিকাশ যাত্রারে আগুকু বড়ুছি। প্রতিটি ক্ষেত্রে বিকাশর ধারা দ্রুত হেউছি, আউ এথিরে যুববর্গঙ্গ রহিছি অধিক যোগদান। আম কেন্দ্র সরকার চাষী, মহিলা, যুববর্গ, গরিব তথা পছুয়া বর্গঙ্কু অধিক প্রাধান্য দেউছন্তি। এমানকর সর্বাঙ্গীন বিকাশরে দেশর বিকাশ বলি কোহা যায়। সরকারঙ্কো বিভিন্ন যুবকেন্দ্রিক যোজনা মাধ্যমে যুববর্গ এবে সশক্ত আউ রোজগারক্ষম। সে মুদ্রা যোজনা হেউ অবা স্টার্টআপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া হেউ অবা খেলো ইন্ডিয়া, এমিতি অনেক যোজনা দ্বারা যুববর্গ অধিক লাভবান হয়ে পড়ছেন। চাকরি করিবার মানসিকতা নরখি চাকরি দেবা তথা নিযুক্তিদাতা হেবার মানসিকতা রাখুছেন। এই অবসরের আজ রয়েছে আলোচনা যুব উত্থানরে কেন্দ্রীয় যোজনার কার্যান্বয়ন। এ সম্পর্কে আলোচনা করছেন বরিষ্ঠ সাংবাদিক জানকিশ বড়পণ্ডা।
1: বিগত বর্ষ মানকরে কেন্দ্র সরকার যুববর্গঙ্গ সশক্তিকরণ, দক্ষতা বিকাশ এবং রোজগার সৃজন উপরে বিশেষ ধ্যান দিয়ে আসছন্তি। যেমিতিকি স্কিল ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া, পিএম মুদ্রা যোজনা ভলি অনেক যোজনা মাধ্যমে যুবক মানুষ স্বাবলম্বী করা সহিত নূতন নিযুক্তি সুযোগ সৃষ্টি মধ্য করা যাইছে। যুববর্গ পাই কেন্দ্র সরকার প্রমুখ ভাবে অনেক

0: আমার চাষী ভাই তথা শ্রোতা বন্ধু মানুষ শুভেচ্ছা নমস্কার। আরম্ভ করিবা আজকার চাষবাস কার্যক্রম।
1: দেখো প্রদ্যুম্ন ও শুভেন্দু, এই রজ পর্ব আমার এক নিজস্ব পর্ব কহিলে ভুল হব না। উপকূল অঞ্চলের এই রজ পর্ব পালনর বিধি ব্যবস্থা টিকে অলগা, আউ আম ময়ূরভঞ্জে আর পালনর বিধি ব্যবস্থা টিকে অলগা। তবে আম ময়ূরভঞ্জ জেলার এই রজ পর্ব কেমতি কিসব পালন হুয়ে এ সম্পর্কে কহুচন্তি বরিষ্ঠ নাগরিক শরৎচন্দ্র নায়ক।
2: আম ময়ূরভঞ্জ জেলা হচ্ছে গোটে কলা সংস্কৃতির জেলা। খালি যে কলা সংস্কৃতি কহিলে হব নি, ইয়ার ঐতিহ্য, ইয়ার পরম্পরা তথা এঠিকার পর্যটন সবু কিছু নেই এই জেলা ভরপুর। এটি ময়ূরভঞ্জ জেলায় কোনসি প্রকার সাংস্কৃতিক কার্যক্রমরে কাহিকি কোনসি অসুবিধা নাহি, ইহেলা বড় কথা। সবুঠু এটি যে 62 প্রকার জনজাতি বসবাস করুচন্তি, সমস্তঙ্ক পৃথক পৃথক ভাবরে সাংস্কৃতিক জাতিভিত্তিক বিভিন্ন পূজা পাঠ তথা পর্বপর্বাণী তথা গীত নাচ সব অলগা অলগা থিলে মধ্যে সামূহিক ভাবরে সবু পর্বকু পালন করিবাটা এঠিকা অধিবাসী মানকর গোটে ভল স্বভাব।